হেকালো হো গভর্নর কেটি পার্নায়ক হক স্টুডেন্টস হিমিয়া তামি সিসিমিও দু হো পড়ালিখামি আয়ারিলা হক আগি হো আত ক্যারেক্টার ইন্টিগ্রিটি হো সেন্স অফ রেসপন্সিবিলিটি মিটারে হ্যাম্পার আয়া বিল মুচা সুবুত হালামো তনসার খেঞলা মানে হালা লুকোদ কে পঞ্ঞর হক জয়েন্ট সার্চ অপারেশন টিম এসসিআরএফ এনডিআরএফ পুলিশ পার্সনেলা গমিন পুলিশ আতঙ্কা সার্চ অপারেশন মলামুকোহ সৌরভ কুমার কা সামি কলোকা পালামুকু হেকামিউ কা সামি কলো হাওয়া কেম আরুহ সার্চ টিম আতঙ্ কাপালামু হলালু কলালো তো সুরকা তানুপুলু কসান হামকানে সিসি বিশ্রাত প্রোগ্রাম মিম মলিম বই সুরনুকা ফিউচার পা গ্যাতি গাম্বকা বসনে মি তাপাতো

0: हेलो फरमाइश ईटानगर
1: हेलो फरमाइश।
0: जी, नमस्कार। हेलो फरमाइश
1: नमस्कार सर, मैं
0: जी।
1: सरायदेव जिलार সোনাৰী পৰা ভাইকন মুণ্ডাই কলো।
0: ওকে, কল কৰাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। কেনেকুৱা আছে আপুনি?
1: মই ভালে আছো স্যার, আপুনি ভালে আছেনে?
0: হয়, ময়ো খুব ভাল। আৰু বতৰ কেনেকুৱা তাত?
1: আজি তো ৰদে দি আছে বাৰু,
0: ৰদ দি আছে ন?
1: হয়, ৰাতিলৈকে বৰষুণ আহিব পাৰে কিজানি,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: সম্ভাৱনা
0: ওকে।
1: আছে।
0: আমাৰ ইয়াতো এনেকুৱাই আছে মৌচুম।
1: হয়,
0: তো আজি কওক কি গানা শুনিব?
1: তেরে নাম সিনেমাখনৰ?
0: হ্যাঁ, হব হব, তেরে নাম।
1: তাতে আছে তোবা ইয়ে সাদগি চেহরে পে তাজগি ইয়ে বাত উসমে কাহা।
0: ওকে আচ্ছা আচ্ছা,
1: এটিকে বজাই দিব।
0: ওকে, হ্যাঁ হ্যাঁ, শিওর। আর কাকা শুনাব?
1: হয়, মোর বন্ধু আছে আকাশবাণী ইটানগর নিয়মীয় শ্রোতা আছে, অমল বসুমতারী, বিমল বসুমতারী, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, যোগেন্দ্র রংপি, আর হেরো ফার্মাসি একটা গ্রুপের পর আছে, রোকেন্দ্র বর্মা, গৌতম রায় বলে জি আছে, ধর্মান সিং পরমার জি, গঙ্গাধর সাবানকর জি, আর বহুত আছে, যান আছে হেরো ফার্মাসি একটা গ্রুপের সকল গুলো।
0: আপনি ডেডিকেট করব? ওকে ওকে, হয় হয়। তো ভাইকন মুন্ডা জি, কল করতে বহুত বহুত ধন্যবাদ। শুনতে হ্যাঁ আপনার পছন্দ কা গান।
1: ধন্যবাদ,
0: ওকে, ধন্যবাদ।